কার্যক্রমের শেষে সোনা পঞ্জুরি সিনেমার এই গীতটাকে শুনুন। গীতকে গাইছেন কবিতা কৃষ্ণমূর্তি অপ্রশান্ত, গীতকে লিখেছেন শীর্ষানন্দ দাস কানুনগু, সঙ্গীত নির্দেশনা অমরেন্দ্র মহান্তি।

শ্রোতা বন্ধু, চক্ষুদান মহৎ দান আয়ে। আমার দেশের লাখ লাখ লোক আয় নাই পাই করি আমার এই সুন্দর সংসারকে দেখি নাই পারবার। চক্ষুদান খালি মরলা উত্রু হি করা যায়সি। বয়স, লিঙ্গ, পিঠগুঠা কি যেন জাতি ধর্মর লোক হলে ভিল চক্ষুদান করি পারবে। চশমা পিন্ধুথিবার লোক, মোতিয়া বিন্দু কি কেহনি প্রকার আঁখ অপরেসন করিথিবার লোক ভিল চক্ষুদান করিপারবে। চক্ষুদান লাগি খালি সুস্থ স্বচ্ছ পটল হি দরকার আয়ে। এ বাবদে আগে কথা হেমা। পহলা হোলিডে সিনেমারি গীতটা শুনুন গাইছন শ্রেয়া ঘোষাল আর রঞ্জিত বরোডে। গীত লিখিছন মেহবুব, সঙ্গীত দিয়েছন রঞ্জিত বরোদ।

শ্রোতা বন্ধু, আসুন জানমা চক্ষুর যতন বাবদে কেতটা কথা। ছুয়া জন্ম হেবার সঙ্গে সঙ্গে ছুয়ার কেহনি জন্ম নু অসুবিধা থিলে কি কেহনি জন্মগত সমস্যা নজর আইলে সঙ্গে সঙ্গে ডাক্তারঙ্কু পরামর্শ করুন। কম উজালাথি কি শুই করি নাই পড়ুন, অধকা সময় তক পড়লে মঝি মঝিন আঁখ বন্ধ করি বিশ্রাম নেবার কথা। অধকা সময় তক টিভি কম্পিউটর কি মোবাইল ব্যবহার কলে দৃষ্টিশক্তি উপরে খারাপ প্রভাব পড়িথিসি। গৃহিণী মানে রাঁধিবার সময় গ্যাস হিটর স্টোভ ব্যবহার কলা সময় সাবধান হলে আঁখকে বহুত বিপদ নু রক্ষা করি পারবে। ইহাদে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠনু সিনেমা ইন্তেহার এই গীতটা শুনুন। গীত লিখিছন প্রবীণ ভরদ্বাজ, সঙ্গীত দিয়েছন অন্নু মল্লিক।

এইটি শেষ করছ হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন। আপন মানে কার্যক্রম শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর প্রচার করছ এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

শ্রোতা ভৌণী, আসন্তু শুনিবা এই সুন্দর গীতটি। গাইছন্তি এম শান্তিসুধা, গীত রচনা করেছন্তি মোহন সাহু।

নামে ই কার্যক্রম অনেক দিন মঞ্জা কেরা দিন নাম মঞ্জিকা তিন ই মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম নু নামে কুনহার গে যেন ভাষা আতলি তামে যেন রীতিনীতি আতলি কা কুনহা আলার যেতকি আতলনার নে কুনহা ফসা গে আহালনার আবড়ারিন মে হিকরি তাম একা একা বিষয় নু আক্কানার আ কথা গুঠি বন্ত রেকর্ডিং মঞ্জা আর প্রচার প্রসার মানতিল আকুন্তক বার্চকিছি হলে কথা মঞ্জা যে নাম নামহে কথাবন নামহে ভাষাতি নামহে আলারগি লাগান তেঙ্গত ইদাদ মঞ্চা বড়হেটি কথা আর ইদাদ যদি নাম প্রচার প্রসাদ নানো থালে নামহে যেন ভাষা আতলি আদাদ বাঁচর নামহে আলার যেন নামহে কথানু কাচ নেখরালনার আর ভি আগ্রহ নানর যে মালা নামহে ভাষাতি ভি কাচ নেখরকুন ভোল দু নাম ধীরে ধীরে ইদান আম্বা চালদাত বুলিকরি যেন ভাবালনার আদাদ তামহে মন মিয়া অন্টা প্রভাব লেবড় যে ই কথানু আকুন ভি কাচনেঘরকুন মান বলিকি আর হি আরম্ভ নানর এনেগিয়ে নাম যদি পড়ো তারু সহর গে বুঙ্গ থালে ইন্নে মানা কালি যে ইংলিশ হিন্দি কা দুসরা যেন ভাষা গুঠি আতলি দাদান শিখরাল দাঁত নামে হাদু বচ্চুরি নি হন্যে ভাষান শিখাবাল দাঁত আদগে লাগান।

0: আর এখন টাউন নহি আতলদার একলা একলা মনে খাতির নিমে পদ্মান্তা কথা
1: হ্যাঁ মুঝি মুঝি নেন কাদান বর্দন প্রত্যেক মানে যে কোন সি নালকু উঠি মানি সামাজিক ফাংশন উঠি মানি বেঞ্জা হেলা বরু হেলা কি কাম ধাম মানি এগান মেহনার নেন কাদান আউ আসান তামে সঙ্গে নেন মিশ্রি কিরি মানে সবু কাম বন উঠা বন গুঠি আর একা একা জিনিস বল গুঠি দরকার গুঠি মানে পদ্মান্ত মা চিয়াল করোর নেন আদান হেন্দ দান আরো হদান চিদান আরো আপনার গুঠি পদ্মান ওটা জিনিসপত্র হেন্দিয়ার রু ইকানার যেনতা ডেকচি ডেক আউ মানে মান্ডি চিনা হনা আউ বড় বড় উইয়াগে আনে মানে নেকা নি দুসরা স্থির মাঁদর নিজর কে হানি নর বলি কিরি আপন উঠি পয়সা পত্র হানি যুগ আঞ্জার নঞ্জ কানা নেনহি কিছি কিছি চাদ কাদান চি দান
0: ইদা তানিম কালদার বারালদার জেত কি বলকি নামে সামাজিক কার্যক্রম গুঠি মানালি মে হানার কানা বর্ণা চালরালি ইদা তিতা সম্পর্ক আই কামলা উদা নাকুন তো বি ইকাদার বড়ে কথা দু হেলে গায়ে গায়ে নিমে মনে খাতির কাজে তুলে নিম ছোটি রাজকার বা কেন পদ্মানু একা নেকা নেকি পড়া কালকার একা সান একা নে এমাল কার একা একাত্রা টাঠা মোহা ইন্য কিছি
1: হ্যাঁ হ্যাঁ সুর খাতির সুর গুটি খাতির একা
0: নেকা নেকা আর কেন নিম যেতে ছোটে রাজকার বা কেন একা নেকা নিমে অ্যাক্টিভিটি যে কানে রাজ মানে
1: ছোটে রাজকার বা কেন নেন তো পদ্মান্তা এ সঙ্গে এ বাস বেশি কিরি মিশাই গে মানা না নালি আসুন
0: ওহো
1: হ্যাঁ যে ইনিন ইসান এহে সঙ্গে রা আর ও পাড়া কামা বলি কিরি লে পদ্মান এন্দের দাস ল বুয়াস জাল্লি গথিন মেন দাস আর উনেন গুঠি পড়াল কেন হলে হ্যাঁ হ্যাঁ ওমকা বিহার নো ওমকা যেন মানে তোমা কারখানা তেলি আর তারপরে ইয়াড়ে মানে কলকাতা নু টাঙ্গা গাড়ি ভি নেন চালো বালকন বালেস তেঙ্গা লিয়াস
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কথা ছোটে রাজকার কেন তেঙ্গা
1: ছোটে রাখবা কেন মানে এন্দে মানলে মানলে পদ্মানু কমানিকে কিছু মাল্লা রুদুন পদ্মান তালার কেতে কাহলার চাহ বোগানো আসাম নান খু মানে কালিয়ার রু কিছু তানে হাক্ষালিয়ার রু ডেলি ছোঁড়া লেখা হাক্ষালিয়ার হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা
1: আসান নালখু নানা কালিয়ার এহে সঙ্গে গুঠিয়ার রাজার ওখেন হুচা ইঞ্জু ধারা কো
0: আচ্ছা
1: মানে একদম পুরা খুশি ভাসিন একদম ধারুম কে মা ধারুম হাতদারে ইয় বুদ্ধি আতলি যে ধারুন যাহা ভি হলা কিছু উঠি উঠি নেম গুঠি ধারদাম ধনুস্বর নাঞ্চ কারতাম আর আন্নু ভি ধারদাম ই গাঁ গহলি নু মুয়া ওটা মানে মুয়া জাল্লি হনার আর আদান হি নেন কেরকাদান বিড়িনা নু আব কেনতা এন ভূতল গুঠি মালার রুদুন তুম্মা নু গুঠি আমু হওয়াল কাম নে হ্যাঁ হ্যাঁ আউ কাল কাম এ কেন থর হাখরি কেন থর মা হাখরি দু এনে গুটি
0: আলে যে দেশ যাইছে সে ফল খাই বাগির দু একানে জাগান রত হনে অ্যাক্টিভিটিস তে নামি কাম
1: নানো তো হ্যাঁ হ্যাঁ তারপরে থরে এঙ্গা ঝাউ মানে ডেমচা দুন ওহো হ্যাঁ হ্যাঁ সনস্ট্রোক মানে ঝাউ ডেমচা দুন আউলান তিন এং বুয়াস তেঙ্গিয়াস যে নিঙ্গান্তা বারংবার মানানন্দা নিন ইন্দ্রি কেরকান বুয়া আর মা মাল্লা রু রাউলা
0: আচ্ছা
1: পদ্মান্তার কাল এর ওকে নেন তামে সাই ভূমকান কেরকান কিন্তু বার্চকান ওকেন তাম গুঠি বার্চকা চার ই ঝাড়ফুড়া কেরকা চার তাম আর বার্চার রু এহে একদম ভারী মুশকিল মানালি নানি অন্দরালি আউ এনে নিঙ্গান মানান অন্তা সত্ত্বে ভি নিন কাল দায়ু এটা ভোল মাল্লি দু নিন পড়াল দে পারে বুলিকিরি এনে থেঙ্গিয়ার যাহা ভি হেলা যে তাসঙ্গি নু আমু চিচার আর টাঠা মানে পুড়া বাজার আর সর্বতঞ্জার হাফতে চার ও সন্ধ্যা সুদ্ধা এ ঠিক মঞ্জা করা সনস্টোকে তানে মা তেঙ্গিয়া যে ই সকনু বঢ়িয়া ঔষধ বলিকিরি টাঠা বন মানে চিচুনু
0: কুড়রচর
1: কুড়রচর আউ টিকে হানি মঞ্জা হলে আদান ভলকিরি চাট করচর সামান্য টিকে লুণ চিওর আউ অন গ্লাস বগির হাফ করচর কিছু সময় পরে পরিশ্রা যদি কেরা হলে নিম আহা যে তানে নিমে মানে ঝাউ ডেমনা বহত মানে ছাড় রক বলি কি এনে ভি মানালিয়া দু
0: অভিজ্ঞতা আতলি হুবা কেন মানে মানছি ছোট মাকে হ্যাঁ
1: এনে গুঠি মানালিয়া দু
0: মানালিয়া
1: কিরমিরাম তালার ভি টিকে ওস আপ কেন পড়াবা কেন টিকে পড়া পড়ি দেঙ্গে টিকে ঠিক মানালিয়া দু পদ্দান তালার সাফার তেঙ্গনার যে ডিমে কুকোসিন পড়াতা
0: আচ্ছা
1: স্কুল নু যেতকি তানে আতলার সকর নু এমহে হাত দূর উঠে ভোল ভালনার রুম আর তান একদম সাফা নু ঠিক আতল দাসুন নিমা পড়তা পড়তা বলিকিরি আ অনুসারে যেতে সাত ক্লাস পাঁচান যেকান মানে মাস্টর আমকে না না বলি তেঙ্গিয়ারে তাম গুঠি তেঙ্গিয়ার আগলি সাত ক্লাস মাস্টার গুঠি মানালিয়া মানে হাই স্কুল নু পড়তা চিয়া এন্ত মানে পদ্মানু তো হাই স্কুল আদলি দু হ্যাঁ হ্যাঁ এনে

0: শ্রোতা বন্ধু, আজ আমার সহ যেহেতু শুক্রবার, তাহলে আমার সহ যোড়ি হুয়ু এবং ডায়াল করতু আমার 0663 02 2411 2 3 1 কু এবং অন্য নম্বরটি হচ্ছে 0663 2411 2 4 0 কু। শ্রোতা বন্ধু, দেখন্তু পাগর তো পরিবর্তন ঘটুছি, বর্ষা হচ্ছে, খরা হচ্ছে, এই সময়ের সমস্তঙ্কর দেহ মধ্যে খারাপ হচ্ছে, তাহলে নিজে নিজের দেহকু জগি চলন্তু। আমার প্রথম কলর আমার সহ যোড়ি হয়েছেন, কথা হওয়া তাঙ্ক সহ। আজ্ঞা নমস্কার, জরুর জরুর স্যার, জরুর জরুর স্যার, বলিয়ে পেলে আপকা ইন্ট্রোডাকশন দিজিয়ে স্যার।
1: মেরা গাঁও কা নাম হ্যাঁ বেল, তহসিল জেলা পাটন, গুজরাত সে আপকা নিয়মিত শ্রোতা ধীরজ রবারি বাত কর রহা হুঁ।
0: জি স্যার, উতনা দূর সে হমকো কল কিয়ে হ্যায় তো বহুত বহুত থ্যাঙ্ক ইউ স্যার,
1: ধন্যবাদ। আর আপ লোগ কো ভি জো কার্যক্রম প্রস্তুতি লাজবাব হোতি হ্যায়, ফোন ইন ইউআই মে হো ইয়া অর কার্যক্রম জো আতা শনি অর রবিবার সুবহ 9 বজে ও ভি বড়িয়া রহতা হ্যায়।
0: জি স্যার, জি স্যার, আপ কিয়া করতে হ্যায় স্যার?
1: প্রাইভেট কম্পনি মে জব করতা হুঁ, সময় মিলনে পর আকাশবাণী সে জুড়তা হুঁ।
0: আচ্ছা স্যার, স্যার কব সে শুন রহে হ্যায় হামারা আকাশবাণী, কব সে শুন রহে স্যার?
1: সম্বলপুর মেরে খেয়াল সে 3-4 সাল হো গয়ে অ্যাপ্লিকেশন পর শুনতে নিউজ ওয়ান অ্যাপ পর।
0: জি স্যার, আর ক্যা ক্যা ক্যা আচ্ছা লাগতা হ্যায় স্যার, কন কন সা প্রোগ্রাম আপকো আচ্ছা লাগতা হ্যায়?
1: এক তো আপকি জো ভাষা হ্যায় ও বহুত আচ্ছি লাগতি হ্যায়,
0: জি স্যার,
1: আপকো সমঝ নেই আ রহি লেকিন বহুত আচ্ছি ভাষা হ্যায়, মিঠি ভাষা হ্যায়।
0: জি স্যার,
1: হামারি গুজরাতি ভাষা वैसे ही आपकी मीठी भाषा है, और आपकी जो पेशकश होती है वो तो सर्वोत्तम होती है, इसके लिए आपको और सभी अनाउंसर को बहुत बहुत धन्यवाद।
0: थैंक यू सर, आप भी हमारा इतना प्रेस किए इसलिए आपको बहुत बहुत थैंक यू है सर।
1: जी जी जी, और गाना सुनना है आज?
0: जी सर, जरूर सुनेंगे।
1: गाना सुनना है कभी कभी फिल्म का?
0: सर ये तो हमारा रिक्वेस्ट, मतलब संग का हम प्ले नहीं करते हैं, हम बस दिल से बात करते हैं।
1: कोई बात नहीं, जो भी आपको पसंद आए, आपकी फरमाइश, आपकी जो पसंद में आए गाना पसंद हो, लेकिन मुझे कार्यक्रम बहुत अच्छा लगता है।
0: ठीक है सर, थैंक यू सर, हम सुनाएंगे सर, जरूर सुनाएंगे आपको।
1: जी धन्यवाद,
0: जी सर, थैंक यू। आज्ञा नमस्कार,
2: आज्ञा नमस्कार,
0: आज्ञा आपण का परिचय टिके दियो। আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ এত দূর আমার সঙ্গে জুড়ি হইতবার লাগি, কাণ করুছন আজ্ঞা?
2: মই দোকান রে যে গ্রাউন্ড বন্ধে দোকান আছে।
0: আজ্ঞা,
2: আর সুবিধা সুযোগ দেখি রে মন্ত কোরা মনে যে আছে আমার সমূহ পরি কবি মন করছে।
0: আজ্ঞা আজ্ঞা,
2: কবিতা লেখা কি করছেন না?
0: আজ্ঞা, কবিতা যেহেতু লেখুছন আজ্ঞা, বলে পদে আমার শ্রোতা মানুষ শুনামা গে? আপনার যেটা বহুত ভাল লাগছে আজ্ঞা, সেটা শুনমা।
2: দেখুন, এটা আমার মোদী সরকার গোটে যোজনা চলে যে বেটি বচাও বেটি পড়াও বলি।
0: আজ্ঞা,
2: 11 বছর বন্যা হয়ে গেল, এটা 12 নম্বর বছর চালি।
0: আজ্ঞা আজ্ঞা,
2: তো বহুত লোক শ্রোত মানে লোকে জানি না পারবে যোজনার উদ্দেশ্যটা কেন।
0: আজ্ঞা,
2: আমাদের প্রদেশের নাম তো তোমাকে
0: ঠিক আছে স্যার।
2: দশরা মাসের চিত্রা খরা বাগ না খেতরা উজল পোখর 10 বেজে আমি বলুতেলি পড়া পড়া তোদা তো বর্ত পড়ি যে সেদিন ঘরে ঘরে পিঠা পনা হলে সমারু ঘরে যে নিয়ে গেলে সবাই যা করতে মানা তোমাদের কন্যা অজলবতী না আসি কেড়ে গহ গহ গলা বছর এনতা দিনকে খটেছিলা বহ গোটে চাউল গড়া বলি করি না তার সুলোচনা হলে বছর মুড়কে টুকেল দে হেলা যে ঘরে যা করতে মানা নন্দ কৌজে শুনকে বহ মোর মন তাকে দেলা ভাঙি টুকেল ছোয়াটে জন্ম করি যে না দেখে মুই ডুঙ্গি জিন দুনিয়া লাগি ভাই খাই আমার ঘর পটি দিন শূন্য সব বলে খেলে লাগি যে ঝগড়া জাতি জীবন তো আগে ভাই নিয়ে মুলে ধরে দিলা যার হাত মুখ পদা খালি হালকি কৌ যে উড়ে গন্ধরি ভাগ দেখুন সুন্দর পত্তা পুত্র চলন নয়ন টিকে ডাক বাড়ি করে মা বুয়া মতে বিয়া কালে করে দুটি কই নাই পারে সই নাই পারে বিস্তি আঁকি বলতে এল হ দহ দহ দেখি এর কি অনিয়ে কে সই পারব কে কহ আরে পিলাকে কৌ চাপ ধন বলে সেই বিত গোটে রতন ওই এই পাঁচ

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি। আজি যেমিতি মনখোলি কথা হেলা, পুনি কথা হবা আউ গোটে শুক্রবারে। আজি যেহেতু সময় হয়েছি, মু বিদায় নেউছি আপনঙ্কঠারু। নমস্কার, মু দিব্যানী।

নিশা নিবারণ বাবদে সচেতনতা সৃষ্টি করবার উদ্দেশ্যে আজ আন্তর্জাতীয় বেআইন নিশা দ্রব্য কারবার বিরোধী দিবস পালন করা যাচ্ছে। মানসিক স্বাস্থ্য আউ জনসাধারণক সুরক্ষাকে প্রাথমিকতা দিয়াযিবার সহিতে নিশা দরব আউ অপরাধ মামলাকে নজরথি রখিকরি ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে বিশ্ব নিশা সমস্যা নূয়া আহ্বান আউ নবসৃজন্তি সমাধান। মিলিত জাতিসংঘ তরফ 1987 মসিহানু মাদক দ্রব্য সেবন আউ চোরাচালাণ বাবদে লোক সচেতন করবার লাগি ই দিবস পালন করা যাচ্ছে। বিশ্ব ড্রগ্স রিপোর্ট অনুসারে পৃথিবী বছরক 3,50,00,000 লোক এতার শিকার হেউছন। 2017 মসিহার তথ্য অনুসারে 1,10,00,000 লোক নিশা ইঞ্জেকশন ব্যবহার করে। নিশা নিবারণ লাগি রাজ্য সরকার দিশা যোজনা জরিয়ে 11টা নিশামুক্তি কেন্দ্র স্থাপনা করেছেন। এতার সহিতে নিশা করুবার লোক মানুষ নিশা নিবারণ সে পুনর্বাস বিকাশ আ সুরক্ষা দিগে ভিন ভিন পদক্ষেপ ভিল নৌছন। এ অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাঁর বার্তাটি কইছন, জোয়ান পিঢ়ীঙ্কু নিশামুক্ত আউ সুস্থ সমাজ গঠন লাগি সচেতন হবারকে পরামর্শ দেইছন। নিশামুক্ত জীবনশৈলী অপনাই করি যুব সমাজকে নিশার কুপ্রভাব নু সুরক্ষিত রাখবার সহিতে গোটে সুস্থ সশক্ত আউ সমৃদ্ধ ওড়িশা গঠন লাগি মুখ্যমন্ত্রী আহ্বান দেইছন। জ্যেষ্ঠ মাসর উজ্জ্বল পক্ষর দ্বাদশী তিথি অবসরে পুরী শ্রীমন্দির আজ চম্পক দ্বাদশী নীতি করা যাচ্ছে। পরম্পরা অনুসারে গলাকাল রুক্মিণী হরণ আউ বিহা নীতি করা যাইতিলা। আজ মঙ্গল আলতি নীতি উত্তর মহাপুরু দক্ষিণী ঘরকে বিজে করিছন। মধ্যাহ্ন ধূপ আউ জাত ভোগ শেষ হবার উত্তর দক্ষিণী ঘরে ভোগ নীতি করা যাইছে। এতার উত্তর মহাপুরুঙ্কর বন্দাপনা করা যাইকরি শ্রীনহরকে বিজে করা যিবা। গজপতি মহারাজা শ্রীনহর ন মহাপুরুমানকর খাস বন্দাপনা নীতি করবে। এতার উত্তর মহাপুরুমানে জম্বেশ্বর মন্দিরকে বিজে কলা উত্তর পঞ্চাগ্রাসী নীতি করা যিবা। বিদ্যুৎ আর বৈদ্যুতিক উপকরণ ঠিকভাবে ব্যবহার করবার সহিতে বিদ্যুৎ আঘাত নু বঞ্চবার উদ্দেশ্যে আজঠানু জুলাই 2 তারিখ তক শক্তি বিভাগ তরফ জাতীয় বিদ্যুৎ সুরক্ষা সপ্তাহে পালন করা হবা। আজির সচেতনতা আয়বাকালর সুরক্ষা আসুন আমে সভে মিশিকি বিদ্যুৎ শর্ট সর্কিট নু হতবার অগ্নিকাণ্ডকে রুকমা বার্তা নেকি ই হপ্তা পালন করা যিবা। ই হপ্তাথি বৈদ্যুতিক উপকরণমানকর সঠিক ব্যবহার সেমানকর যাঞ্চ আর বিদ্যুৎ আঘাত পাইথিবার পীড়িতমানকু উদ্ধার বাগির ভিন ভিন বিষয়থি সচেতন করা যিবা। ঢেঙ্কানাল থিবার ভারতীয় জনসঞ্চার সংস্থান আইআইএমসি থি 2026-27 শিক্ষাবছর লাগি না লেখা প্রক্রিয়া জারি রয়েছে। আইবা মাস 3 তারিখ সকালর 11 বজে পত্র সূচনা কার্যালয় ভুবনেশ্বর, আকাশবাণী কার্যালয় সম্বলপুর আউ 17 তারিখ আইএমসি ঢেঙ্কানাল পরিসরনু স্পট এডমিশন আউ সাক্ষাৎকার হবা। ইচ্ছুক ছাত্রছাত্রী মানে 9937881285 নম্বর থি যোগাযোগ করিপারবে। সারা দেশে আজ আসুরায়ে মহরম শ্রদ্ধার সহিতে পালন করা যাচ্ছে। ই দিনে প্রফেট মহম্মদকর নাতি হজরত ইমাম হুসেন আউ তাঙ্কর সাথী মানে সত্য ধর্ম আউ ন্যায় লাগি নিজর জীবন হারিথিবার ঘটনাকে সুর্তা করাসি। ই অবসরে ভিন ভিন জাগান তাজিয়া শোভাযাত্রা করা যাচ্ছে। বলাঙ্গীর ভীমবহি মেডিকাল কলেজ আউ ডাক্তরখানা প্রেক্ষাণু জিলাস্তরীয় মেধাবী ছাত্রছাত্রী সম্বর্ধনা সমারোহ হয়ে যাইছে। কার্যক্রমটি উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও আউ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং কৃতি ছাত্রছাত্রী মানুষ সম্বর্ধিত করে। ই বছর মেট্রিক পরীক্ষাতে বঢ়িয়া প্রদর্শন করি এ ওয়ান গ্রেড হাসল করার জেলার 211 জন কৃতি ছাত্রছাত্রী ই অবসরে সে সফলতা লাগি সম্বর্ধিত করা যাই। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এবার 24 ঘণ্টা ভিতরে সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড় সহিতে 19টা জেলার জবর ধোকাগড্ডি সাগে চড়ক মারবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের গায়ে। স্কুল বড়া বহিথি ভুল ঘটনা লাগি গঠিত উচ্চস্তরীয় কমিটি রাজ্য সরকারকে দেলে তদন্ত রিপোর্ট। কমিটির সুপারিশ আধারথি কার্যানুষ্ঠান লাগি দেলে নির্দেশ। ভুবনেশ্বর লোকসভা ভবন 2023-2024 বছর লাগি রাজ্য চলচ্চিত্র পুরস্কার দৌছন মুখ্যমন্ত্রী। আর সারা দেশে আজ পালন করা যাচ্ছে আসুরা এ মহরম। আজর আঞ্চলিক খবর এনু শেষ হল। জুহার।

ছাড় গেল এ মোর কথা মানি জানো মলি ফুল মোর কথা মানি জানো মলি ফুল হায় মোর কথা মানি জানো মলি ফুল এ

শুনিলে দুইটি হিন্দি ভক্তি গীত। আকাশবাণী সম্বলপুর বর্তমান শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে কণ্ঠ সঙ্গীত শুনন্তু শিল্পী বিদুষী পদ্মা তলওয়ালকর, রাগ কেদার, তবলা সঙ্গত করেছেন ওমকার নাথ গুলুয়াদি, হারমোনিয়মে সঙ্গত করেছেন গোবিন্দ পটবর্ধন।

0: শ্রোতাবন্ধু নমস্কার, এ মাসর খেল জগৎকু আপনার অনেক অনেক স্বাগত। এ মাসর খেল জগতরে আমার সহিত অছন্তি সুইমিং কোচ সুরেন্দ্র কুমার নায়ক। মানিষ জীবন পাই সবুটু গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য, স্বাস্থ্য হি সম্পদ এবং উত্তম স্বাস্থ্য পাই ক্রীড়ার মধ্যে নিহাতি আবশ্যকতা আছে। আমার সহিত অছন্তি জনে খেলাড়ি প্রশিক্ষক তথা ক্রীড়া প্রশাসক যিকি খেল পাই সারা জীবন তাঙ্কর সমর্পিত সুরেন্দ্র কুমার নায়ক। স্যার আপনার আমার কার্যক্রমকে স্বাগত করছু।
1: নমস্কার
0: স্যার, আপনার কেবে কেতে বয়সর আরম্ভ কলে সুইমিং বা খেলিবার আগ্রহ আপনার কেবেঠু আসিলা?
1: দেখন্তু মু পিলাবেলু আমার ঘর যেহেতু মহানদী কূলরে, মু বাপাঙ্ক সাঙ্গরে নদীকে যাওতিলি, মাঙ্ক সাঙ্গরে যাওতিলি, মু সেইঠি মোর সুইমিং, মু তো মানে প্রফেশনাল সুইমিং জানি নথিলি, কিন্তু নই পহরা জানিথিলি, যেটা কি মো বাপা মা মতে পিলাবেলু শিখাই দিয়েছিলে। এটা আউ সেই সুইমিংরে হি মোর জীবনটা কটি ইজি কলে চলিব। বর্তমান সুদ্ধা মু অ্যাক্টিভ সুইমিংরে অছি এবং চালিছি মোর সুইমিং।
0: তাপরে যেত সুইমিং আপন মহানদীরে কলে এই নইগুলিয়া অঞ্চলর যেতে লোক প্রায় মহানদীরে শিখন্তি, তাপরে কেমিতে আপন সুইমিং পুলকু আসিলে, সুইমিং কেমিতে সেইঠু শিখিলে?
1: একচুয়ালি মু যেতলে কলেজে পড়ুছিলি, ফার্স্ট ইন্টার কলেজ স্কুল লেভেলের সুইমিং হোনতলা, সেই সময়রে সম্বলপুরে সুইমিং পুল নথিলা, আমি নইরে পহঁরুথিলু। ইন্টার কলেজ সুইমিং কম্পিটিশন হইতিলা ফার্স্ট ফিশরি ট্যাঙ্করে, তো সেটি মো সাঙ্গ জনে মিস্টর জয়ন্ত কুমার পাণ্ডে, যে কি তাঙ্ক বাপা আমার ফার্স্ট এনআইএস কোচ, তাঙ্কর সে সে একা সাঙ্গে আমি পড়ুথিলু, সে মতে ডাকিলে দিনে যে গোটে ইন্টার কলেজ সুইমিং কম্পিটিশন অছি, তুমি আস। মু সুইমিং জানি নথিলি, মু সুইমিং জানিথিলি কিন্তু কম্পিটিটিভ সুইমিং মু জানি নথিলি। মু তাঙ্কর যে সে যে মতে ডাকিকি নিয়ে গলে, সেইটি মু ফার্স্ট ইন্টার কলেজ সুইমিং কম্পিটিশন কলি, এবং তাপরে তাঙ্ক বাপাই মতে দেখিলে যে না মোর সুইমিং হইপারিব, সে মতে এই সুইমিং পাই প্রয়াসিত করেছিলে, এবং সে আমার ঘরকু মধ্যে আসছিলে, সে মানে আমার গুরুতুল্য লোক সুইমিং পাই, সে তাঙ্কর নাম হচ্ছে খোটেশ্বর পাণ্ডে, শ্রীযুক্ত খোটেশ্বর পাণ্ডে, ওড়িশার ফার্স্ট এনআইএস সুইমিং কোচ।
0: আর সে মধ্যে তাঙ্কর নাঁরে এবে সম্বলপুরে মধ্যে সুইমিং কম্পিটিশন মধ্যে অর্গানাইজ হচ্ছে।
1: হ্যাঁ, তাঙ্ক আমি আমি সবু যেহেতু তাঙ্কর ছাত্র থিলু, তাঙ্কর যেতবে দেহাবসান হেলা, আমি আমি চিন্তা করলু যে গোটে সুইমিং কম্পিটিশন করিবা, আউ পিলামানঙ্কু সুইমিং প্রতি যেমতি বেশি পিলা আসিবে, আমি স্টেট লেভেলে কেবল গোটে কম্পিটিশন হচ্ছে গোটে, তো আমি চাইলু যে আউ কম্পিটিশন হোক, পিলামানে বাহার হতু, আউ ভাল সুইমিংর গোটে মাহল তৈরি হোক, তো তাঙ্ক নাঁরে আমি গোটে খোটেশ্বর পাণ্ডে মেমোরিয়াল সুইমিং কম্পিটিশন প্রতিবর্ষ করে আসছু।
0: আর সেতবে আপনার ঘর গলে আপনার ঘরে কোণ রিয়াকশন লা, কোণ আপনার বাপা মা চাহিলে কি আপনার পুঁ সুইমিং করতু না নাই?
1: বাপা মা তো চাহুলে সুইমিং করতু, বাপা সবুলে মতো প্রয়াসিত করুলে, সে সবুলে চাহুলে যে আমি কেমি ভালকি খেলিকি, মতো কেবে মনা করু নথিলে, আউ সুইমিংটা যেহেতু আমার কৌলিক বৃত্তি মাছ ইয়ে করিবা, আমি সেই লাইনরে রহিলু, আউ নইকুলিয়া লোক পহরা ন শিখলে তো চলিপারিবুনি, সেইপাই